0: আর্টিস্ট অফ দ্য উইক কিশোর কুমার গাঙ্গুলি। ভাই কিশোর দা কি আওয়াজ মে তো গীত আপ সারা সাল শুনতে হ্যাঁ হর সময় শুনতে হ্যাঁ লেকিন ইস সপ্তাহ বিশেষ কর ঢুঁড় ঢুঁড় কে উনকে ভাই দবে ছুপে গীত ভি সামনে আয়েঙ্গে আর আপ জো হ্যায় উনকা লুৎফ উঠায়েঙ্গে ক্যোঁকি কিশোর কুমার ইজ দ্য আর্টিস্ট অফ দিস উইক। আর ভানু ভাইও ইসকে আলাবা ভি দূসরে গায়ক কলাকারোকে ইয়া দূসরে ফিল্মি সিতারোকে উসসে জুড়ে হুয়ে ভাই আর্টিস্ট অফ দ্য উইক জব ও বনতে হ্যায় তো ও ছায়ে রহতে হ্যায় লাইক আ রেডিও নেটওয়ার্ক।
1: ফিল গুড ট্র্যাক brought to you by Dairy Valley,
2: soft and tender like grandma's warm hug. Dairy Valley paneer is made with natural ingredients and zero preservatives. Visit dairyvalley.net.
3: the one and only one Ravi Sharma on your number.